0: পাটা কোস্তার গো দেখান তল তসমিল দেখামা। জি রাজা
1: সলিবনি ওয়াক্তু নতি শুল পনি মশপাবাদ জনান কলিততল মা
0: নসিব জামা কমে দয়ার দে নসিব জামা।

0: ও মর্দ জমি মাঝ গর্দে তের বসিনা হে
1: ছিপা কিসমত মে জো দইশা জবা মশম জড়গে পসা করা রওমা গম দে জমা সুত ধবল শে তখো আবাদ জদে ও দ হরক দ উমর কড়মা পমরক দে নামরে জানান খোক দে পরান দে প্রেউজি চে পখতনে লাভর জমা
2: জানান জমা সর পখতু ক্রি
3: ওয়াহ টাকার সে।